বাচ্চা লিখতে দিলেন আমি অপু অপর বাইচে পথ আমার মানে নাম দিন গিনে বাইছে অপু অপর বাইচে পথ আগলেন দিলেন পথ ছেলে রে আজুন মুনিস আই কঙ্কা শেতা মগর আগার আমি পড়লেন দোগা মুলে উত্তরান্তে ইনসেন্স রেখে মাস ও বোবার দিলা খুঁজেন সেখানে পথে পাইক